কিষেণি চকুশি সহসে উনার ছিল গোসলে দেখা না গানে উপর লেয়ারা অক্সি লীলা অক্সি মাংমাটা শুন বা মাংা আবার লেয়ার কেমন খায় এখালে উন্নন টান না মেয়ারি রাখ দেখা লক্ষ্মী দেব খায় তাই কোয়া টাউন গানে উন্নি কেউ রুকসা অনেক মেয়ালি গাই তামাউ খানুকিয়া ইলে আটু সাউ মাইয়া টান না কেম মেয়ালি রাখ দেখা নিকো খাও একো তুষাও মল্লং আলো টাউন নিগো বিষাক্ত হাসিয়াং নিকো মানু মানে কাটুমি খাই তামানি কিম ওখানে গিয়ানি সিনানি তুমি তাই মাং তামাউা মাউ এখারুং নক সে মা খোক তো তামানে তুষাও মজাগা ওখাক টকা হাত্তক সে মারল নিল তামাউা মি বিষাক সে ওগে এক টকা লোক সে মান্ন রেয়াঙা আসিলা টান এখালুই মেপ বিলি অক্টাও সে মাযুক সাউ বুটাই চুমৌ না তাউনে কেমে গোটে ওখানে গিয়া পিতা খাঙ্গিন নিকুং আনুন ইম্মা বেশাক টাকা রকপান তামানে তান কেমে গোট আঙিন পাং হাটাও গয়াক টুক সাউ জমিন মেপ বেশাক সে উন্নানে পাতা তাউনানে মানে কাটুমি তামাউা মেপ মেপ মেপ বেশাক সে নাক মাথা টাপবানে টাউনাঙ্গন খিন খা পেলাই যুগ সাউ জমিনে গল কিমে গোটে ওখানে কি জানি টান টাপবা তাই মাইলে আটিল গোটো কুসি মাজাক ওখাও সাগে জাগা এ কামাউা ইনু ইনু পাতলিয়া লীলা মতে খানা যাচ্ছে সে অক্টোটিং কামাউা ইটি বিয়ানু ইটি বিয়ানি দিল কিসি আনি তাই যাও বলা অক্টোটাউন কিমে গম মেউনু ইটি বিয়ানি মেউনি কামানি তাই যাও বলা অক্টো tamaung khimuk sikkun ikit jesung wadang mata inyoi tamaung fale ila kisiane pitu inyoro ko palaung meyo tamaung lang aluni ikit jalan aluni ikit jalan ajoi khimuk sikku inyoi ohare hak palaung ko pale sikkun non tamana tukusima yunga ila tukusima yakko khawsa fiyaka ammalo awlaro mayuit tamaunga ukhagya hakpalaw padlay yuit palaisik kunnu newakti kunnu lonne tayma angaktaw gamikisiyani tamaunga ititsakaw naktaw yakpalaw mayun ila atanak siw gawlo akko lang matatay tumani kalunan tamani kimmerong militay may palaw ko anak taong ito ako ti Alan tabani kimmerong mi tabani kuta kadluni aksi makuta unna siya kool di palaw ito inyuin tabani kandang magalaw ko rehay tabani kuta agyakangin ang minning tukusi magaming আমরা সবাই পড়া উঠুন আল্লাহ খুবই অসুখবি ওখানে অক্টিল দেবো তাই কি মানে খুবই অসুখবি নামে 25 মিটাবনে ডিসেম্বর তাপমানে খুবই অসুখবি উল্লাহ পড়া মোটা আন্না টু আঙুল আক্ত উল্ল মান্নারে আবং ফিনে সবাই সে মোটা আন উল্ল নেই খুবই অসুখ খুবই অসুখ খুবই অসুখ পেলাম মাতা খুবই অসুখ এক তসে পেলাম মাতা পিঙ্গ পিঙ্গ এ টাইম পেলক দেবো আমার তেমন না পিউ সিউ জালক তুমি টাইম কৃষি আনি রু জালক তুমি টাইম পাকত ইলেক কৃষি জিউ জালং বেজা মাহ নামু টিকিট তো কেন উল্ল আঠারো সে খুবই অসুখ তো বলো বলো আসতে দেবো কেমন কমে টাইম পেলাও পুট টাইম তামানি কেমে টাউন নিয়ে গিন্না কামা পালে শিক্ষণে সরল ফেরক সময় যৌরা কালো অক্টমা কিসে আনে দায়িত্ব মানে অক্সি নাক পালা মতো ফালে এসে খাল্লো না আনিলা আল্লাহ সান তামাউন পিছু তো অন্য কালো অর্থ যোগে কামাকে যেমন কালো অক্সনে চাকরি চাকরি সে মানে সব পালাও